0: of kidav kumchokijabo easily be malaki religions we do it to HIV virus to tailament target to malankao de kushado dala kampura ba defense system stay astira bangai dikina kumchokritibo ar kita mala defense system de to bangai dikina kumchokijabo mangi defend kubulila takot to taina taki jai it to time de ekdom easy ba defense system kumjor la gao gande bimaran kushi jai bimaran kushado gao pagina pare jai to সর্দি একবার লাগিয়েছে বলে অল্প পিছিয়ে থাকি বোন নিমোনিয়া বি লাগে যাবো গোয়া নিচিনা টিবি বি লাগে যাবো উত্তু বিমার বি লাগিয়েছে কব আলাগ আলাগ বিমার আন এসে বা খুশি যাবো আলাগ কাউনে এটু প্রবলেম দিব আর ওই নয়না তো বিমার গে বাঁচা বলে না পারি যায় না খতম বিয়ে করে দে সো দিস ইস হাউ এইচ আই ভি এফেক্টস আর বডি তো নইলে তো এইচ আই ভি কারণে ট্রিটমেন্ট উপায় আছে না নাই খুশি বলে তো আছে মান জানে তো দের ইস নো পার্মানেন্ট কিউর টু ইট পুরা এইচ আই ভি কি ভাল করে দিয়ে না মালা গাওয়া খতম করে না হাতাই দিব লীলা ট্রিটমেন্ট তো ইচ্ছা থাকবি মান মানুব এটু দুনিয়া দিয়ে তো আর বি পানাই কিউর না থাকিলে বি আলাগ রাস্তা বা মতো লীলা ট্রিটমেন্ট আছে উপায় তো আছে আর এইচ আই ভি থাকে মানুব তাই লাগা ট্রিটমেন্ট প্রোটোকল তো ঠিক প্র ফলো করলে তো এইচ আই ভি না থাকে মানুষ না হেলথি স্টেবল অ্যান্ড কোয়ালিটি লাইফ থাকিনা যাই দিবলে মতব করে তো এইচ আই ভি দাওয়াই রাইনি কিনাগর নাম মতব করে বুঝি বলে তো এইচ আই ভি দাওয়াই পরা কিওর তো নিতে দিবে ভাইরাস তো ভালসে কন্ট্রোল দিয়ে রাখি লোক সাপ্রেস করে রাখি লোক তো ইনার রাস্তা এইচ আই ভি ট্রিটমেন্ট মতব করে ইটু পরা এইচ আই ভি না থাকে মানুষ নিচিনা একদম ভাল বাচ্চা মানুষ বেশি আছে ঠিক বা দাবাই খা মানুষ এই ট্রিটমেন্ট উপায় একটা তো আছে এইটো পৰা এইচ আই ভি থাকে যদি বেশি মন ছোট হয় না বেশি ভুই খা বলিবি নাই নইলে বে চলতি পৰা ট্রিটমেন্ট বিচার বলি তো সবচে ইম্পর্টেন্ট আছে এইচ আই ভি ট্রিটমেন্টে ইটোয়ে মহান গভর্নমেন্ট লা সাইড পৰা বি মহান হেলথ ডিপার্টমেন্ট সাইড পৰা পাবলিক আগে এনকারেজ করা তো মানুষ কি সাবরা তাই এইচ আই ভি আছে না কুলি পারব খেতে বি না পারব কিন্তু বলি তো বিশে আস্তে আস্তে আস্তে পৰা সাল লৈ না ই প্রবলেম দিয়া লাগা বিমার আছে ইটো পৰা ব্লাড টেস্ট নকৰা তাক এইচ আই ভি আছে না নাই কবলি না পারব সব মানুষকে এইচ আই ভি কারণে ব্লাড টেস্ট কান করলি না এইচ আই ভি আছে বলে তো জলদি বা ট্রিটমেন্ট স্টার্ট করবলে এনকারেজ করে মহালা নাগাল্যান্ড স্টেটে আরো বেশি কনসার্ন ডর আছে ইটুপরা ইটু হালা ইনফরমেশন পাবলিকে পারা তাক বুঝা বলে খুশিস করে কিলে বলি তো নাগাল্যান্ড তো মাল স্টেট ছোট নইলে বি এইচ আই ভি তে তো সেকেন্ড হাইয়েস্ট আছে ইটু মামুলি নয় ইটু বিগ কনসার্ন আছে ইতিয়া মান নাগাল্যান্ডে ম্যাক্সিমাম এইচ আই ভি প্রিভিলেন্স এজ গ্রুপ তো বিটুইন 15-49 ইয়ার্স তে আছে আরো মহালা স্টেটে চিন্তা থাকি না দাবাই খাগান আরাউন্ড 14,900 ইনগান মানু এইচ আই ভি দাবাই খাই না যা আছে একদম ভাল বাজাখান ইটু রাম ইটু একদম এনকারেজ করে এইচ আই ভি তো জলদি পৰা ইটু স্প্রেড খান দে কন্ট্রোল করবলে আর হুঁশিয়ার থাকবলে মহালা স্টেট সেকেন্ড হাইয়েস্ট থাকা ইটু বিমার তো জলদি বা কন্ট্রোল করে না আহে বলি তো মহান বা ফাল ইটু না ইনফরমেশন পাবলিক খান বা জানি বলে বেশি ইম্পর্টেন্ট আছে এইচ আই ভি লাগে মানুষ আগে জলদি পা সাপোর্ট করি না ট্রিটমেন্ট জলদি পা স্টার্ট করছে বলে তো মানুষ নিচি হেলথি পা থাকি আর এইচ আই ভি ট্রিটমেন্ট করা উত বিমার থাকে মানুষ পেশেন্ট একলা কে চিন্তা বাজায় না তাইলা হেলথ একলা ভাল করতে একলা নয় এবার ট্রিটমেন্ট পর মতব করা তো বিয়ন্ড দ্যাট আছে একজন একজনকে লাগি না চাহান দিবে ট্রিটমেন্ট পর বেশি ডর কন্ট্রোল করিল দ্যাট ইস দ্য বিউটি অফ এইচ আই ভি ট্রিটমেন্ট এইচ আই ভি থাকে মানুষ আলাগ ট্রিটমেন্ট বাসে কন্ট্রোল তাই আমরা আলাগ আলাগ লাগি বলে লাগা রাস্তা টিপি বেশি ডর কন্ট্রোল হয়ে যায় এটি পাবলিক খানপরা একদম ভালসে এইচ আই ভি লাগা খবর জানি না তাই লাগা পজিটিভ সাইড তো লুকি না এটু খবর স্প্রেড করলে বেশি ইম্পর্টেন্ট আছে মান পাবলিক লাগা সাপোর্ট প্রায় একটু এচিভ করে পারব
1: লানু কুনিহি 17 ইয়ার্স এইচ আই ভি পজিটিভ হইলিবি হেলথি হয়ে কেনে থাকি আছে ইটু ওপরে টেস্টিমনি দিয়া শুনিব
2: অ্যাওয়ারনেস টাইপ আর মালা টেস্টিমনি নিচিনাবি মাতা কারণে বেশি খুশি আর মই তো ইনকা অপরচুনিটি রুকি থাকিছে কি নয় মানুষ মোলা কথা পড়াবি সেভ করব পারিছে বলে তো মোলা কাম দুইটো আছে ফার্স্ট ফার্স্ট দিবি আপনি ইনকা লাগাইছে কিমান দেরি থাকিব ইনাবি কই দেব মানে কি দেরি থাকিব এই তো মোলা হাত দিন এই তো ঈশ্বর লাগাতে আছে না আমি জানি দুনিয়াতে চিন্তা থাকি।

0: sob manu laga support karne ko niga to hobole nati gena achi tab niga healthy thaki bole parne se stigma discrimination do face kura nai eniga la nai moi face kure kena ise bhabana kuri sikule o tu time de do society pi kro loile phal hona ki nole be muri jahe bala se eniga la mon de thaki na ekdam কবলে নাপারে ফ্যামিলি কে বি শেয়ার করলে নাপারে নিজর কে বি কি করে দিব না জানে এনেকালা সিচুয়েশন দে থাকি কেন আইসি মই বি হলে বি একটা এনেয়া করে কেন আহা ভিতর দে মোলা মন দে মই এনেকা থাকিলে তো নহব মই অনলাই কেন পেলে ছাবি কমিউনিটি খানকে সাপোর্ট করে কেন মানু ব্রাবি ইটু ব্রা আমি খানকে মরম করে কেন যাবলে কারণে একটা খাড়া করব না মোলা মন দে ইটু ভাবনা হিসে এনেয়া গোনা থাকা টাইম দে নেটওয়ার্ক অফ কোহিমা ডিস্ট্রিক্ট পিপল লিভিং উইথ এইচ আই ভি এডস লাগা ইটু লা দে মহান কমিউনিটি খান বি কাম করে এনেয়া করে না তাহাম রামুকে বি এনকারেজ বি করেছে থ্রু অর্গানাইজেশন থ্রু ইটু নেটওয়ার্ক থাকা কারণে হে মুভি তাতে এম্পাওয়ার একটা পাইছে তো কারেজ পাই কেনা মুভি তাতে ব্রা হে খাড়া করে কেনা উঠিয়া লাগা আছে এনেয়া করে কেনা এইটো লা ফিল্ডে মহানা কমিউনিটি খানকে সাপোর্ট করে কিনা মবি তাতে ব্রাহে আপনি হানে ক্লা নহয় মবি আছে এনেকালা একটা ভাবনা করে কিনা আজি তাক এনেকা থাকিবলে পারে আছে 17 years অন ট্রিটমেন্ট থাকি কিনা যা আছে মই তো অন ট্রিটমেন্ট কৈছি বলে মহান এইচ আই ভি পজিটিভ খান দো বলে লাইফ লং দাওয়াই খায় তো এইটো খা দো এইচ আই ভি লাগা পোকা তো মোরা বলে তো নাপারে হলে বি একটা ম্যানেজেবল আছে ইতুলা দাওয়াই পরা বেশি মহান সাপোর্ট একটা নিচনা হেলথ ইম্প্রুভ করলে পারে আর মহানা ট্রান্সমিশন এইটু লাগাতে বি কমতি করলে পারে কোয়া নিচনা এইচ আই ভি পজিটিভ হয়েছে বলে বি মই বি আমা একটা আছে বাচ্চা দুটা আছে বাচ্চা হাম বি নেগেটিভে আছে তো অন ট্রিটমেন্ট ইআরটি ইটু খা কারণে মোলা বাচ্চা হাম বি সেফ করলে পারে আছে ইটু রা আজি মানুষ কিমান জন ইটু শুনে আছে মই একটা কবলে মন থাকা তো এইচ আই ভি হয়েছে গুণা মন ছোট না করবলে লাগে রাইট টাইমতে ইটু ডিটেক্ট করে কিনা আপনি জানি লওয়া তো আপনি খুশি পাব লাগে ট্রিটমেন্ট বি আছে না এনেয়া করে কিনা আপনি ইটু ট্রিটমেন্ট তো শুরু করেছে বলে তো আপনি লা হেলথ পড়ে একো কমপ্লিকেশন না থাকিব ইটু মোলা এক্সপিরিয়েন্স দে ইটু শেয়ার করে দিয়ে আছে ইটু ফিল্ডে কাম করে কিনা আহা তো এতিয়া তো চাই যাইছে বলে সোসাইটিতে বস্তি বস্তিতে সব অ্যাওয়ারনেস তো স্প্রেড করে কিনা যাই কিনা পঞ্চি কিনা বি আছে খালি মোক পুরা ইনিয়া কোয়ালাবি নহয় কিনা ইউটিউব খান ইনস্টাগ্রাম খান ফোন চলা খান তো ইনিয়া খান দেবী বেশি নলেজ বি পা আছে হলে বি মহান চাই কিনা আইসি বলে তো স্টিগমা ডিসক্রিমিনেশন তো কমতি হয়েছে এক্স্যাক্টলি তো এইটু বি কবলে নাপারে ডাইরেক্টলি তো স্টিগমাটাইজ তো না করে ডিসক্রিমিনেট না করে হলে বি ইনডাইরেক্টলি মহানা নাগালা নেম তো একটা থাকি যায় কি কিবা একটা জানিছে বলে তো মানুষরা ভাল কবলে তো বেশি কমতে না হলে বি মানুষরা বিয়া তো কবলে তো একদম মহানা হাত টিপস দিয়ে থাকা নিচিনা না আসানিরপরা কই দিয়ে হলে বি তাই নিয়া হলে বি এনেকা হব না এনেকা কবলে লাগা তো বেশি কমতি লাগে তো এইটু তো নিত পয়লা লা রইতা লা সাইন আইছে বলে বেশি আছে এইটু বি কবলে নাপারে একদম না থাকা হয়েছে এইটু বি কবলে নাপারে এতিয়া বি আছে হলে বি ডাইরেক্টলি নয় না ইনডাইরেক্টলি এনেকা তো ফেস করে কেনা আহি আছে আর রেট অফ ট্রান্সমিশন তো হয়েছে বলে পয়লাতে তো কোয়া নিচনা এইটু স্টিগমা ডিসক্রিমিনেশন বেশি হাই হওয়ার কারণে কি কি জায়গাতে হলে বি এইটু কারণে বেশি মানুষ তো লুকাই কেনা ট্রিটমেন্ট না লই কেনা বেড়াই বেড়াই কেনা ইজনে ইজনকে ট্রান্সমিট করে কেনা থাকা লাভে বেশি থাকে হলে বি এতিয়া তো চাই যাইছে বলে তো মই বি একটা ওয়ান্ডার একটা থাকে অ্যাওয়ারনেস হয়েছে কলে বি সেন্সিটাইজেশন হয়েছে কলে বি সব জায়গাতে পৌঁছাই কেনা বি আছে হলে বি এতিয়া তাক বি মহান নাগাল্যান্ডর সেকেন্ড হাইয়েস্ট আছে তো এনেয়া করে কিনা চাই কিনা আহিছে বলে তো ট্রান্সমিশন দেবে মহান ইনক্রিজ ইনক্রিজে যা আছে এইটো কারণে এতিয়া ভাল রা ভাবনা করেছে বলে মহান কোয়াছে কই কিনা শুনেই থাকে এইটো তো সদায় শুনিয়া লাহে আছে এইটো ভাবনা ছাড়ি দিয়ে না মহান এইটো না করবলে লাগে এতিয়া এইটো চেঞ্জ করলে তো সিরিয়াস ভাবনা করে কিনা মহান এইটুতে ফোকাস করেছে বলে ট্রান্সমিশন রেট বি কমতি করলে পারব
1: আজি আমার খান Health and Family Welfare Program Day HIV laga special in focus program ekta hunibo paise ajikarne Health and Family Welfare Program imanute ses kuri di ase

প্রোগ্রামটি অকদৃশ্যের গীত শুনব কুমার শানু লগা ওয়াস্তে ফিল্ম আছে উফ ইয়ে মহব্বত গীত লিখিয়া হয়েছে রানী মালিক আর মিউজিক দিয়া হয়েছে নিখিল ভিনে।

মাটিরে আছে আর সাউথ বাউন্ডে হইলে লাইট আছে, কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে টিসিপি গেট টু রাজু পয়েন্ট চলাব পারে, নহলে বক্স কাটিং টু NHA কে টু সেন্সেস পয়েন্ট, নহলে ফুলবাড়ি টু কচেজিয়ে গ্রাউন্ড টু রাজু পয়েন্ট ইটু রাস্তা চলাব পারে। রাজু পয়েন্ট বার লৈ কিনে সেন্সেস পয়েন্টক হইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি লাইট আছে, হালকা আছে ট্রাফিক টু, কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে সেন্সেস পয়েন্ট টু NHA কে ইটু রাস্তা চলাব পারে। হাইস্কুল জাংশন পার লৈ কিনে সেন্সেস পয়েন্টক টু হইলে নর্থ বাউন্ডে হলে লাইট আছে আর সাউথ বাউন্ডে হলে মদিরেত আছে, কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে বেলিগ্রাম রোড টু DBS চলাব পারে, নহলে হাইস্কুল জাংশন টু টি মডেল রোড ইটু রাস্তা চলাব পারে। আর NHA কে জাংশন পার লৈ কিনে সেন্সেস পয়েন্টক হইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি লাইট আছে, কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে TCP গেট টু রাজু পয়েন্ট ইটু রাস্তা চলাব পারে। এই থাকিছে এটা কারণে ট্রাফিক আপডেট। আকৌ ট্রাফিক আপডেট আনি দিয়া হব 10:30 ওয়েলকাম ব্যাক লিসনার্স, এটি আকাশবাণী কোহিমা FM ট্রাকোপান 103 মেগাহার্জ পর আপনি গান প্রোগ্রাম শুনে আছে, আর এটা শুনে থাকি প্রোগ্রাম আছে হিন্দি ফিল্ম গান প্রোগ্রাম ফৌজি বাহি কারণে। তো ডেক্স গানা আকো শুনব আপনাদের উদিত নারায়ণ আর আলকে ইয়াগনিক লিখা অবস্থায়, ফিল্ম আছে তেরে মেরে সপনে, গীত লিখিয়া হয়েছে আনন্দ বক্সী, মিউজিক দিয়া হয়েছে বিজু শাহ।

ওয়াল প্রোগ্রাম শেষ করতে আমি সেই টেকনিক প্রোগ্রাম শেষে শুনব আপনাদের অনুরাধা পটওয়াল আর অভিজিৎ লকাওয়াস্তে ফিল্ম আছে পগলা কাহি কা। গীত লিখে হয়েছে মদন পাল আর নীতিন রায়কুয়ার, মিউজিক দিয়া হয়েছে তব্বুন। আর এটি গীত লগতে প্রোগ্রামটি শেষ করিয়া হব, কিন্তু সময় 10:20 হওয়ালে আপনি গান শুনে হব ওয়ার্ল্ড নিউজ। তারপর যে ওয়েস্টার্ন মিউজিক প্রোগ্রাম আছে আর জিস চয়েস, দ্যাট ইজ ফ্রম 10:30 আর 10:30-11 তক হব এই, আর 11:00-11:30 তক আছে ওয়েন টাইম প্রোগ্রাম। আর মানে আক আপনি এখান লগ করিয়া হব 11:30, দ্যাট ইজ SMS রিকুয়েস্ট প্রোগ্রাম আছে। তো এই টাইমতে আক আপনি পছন্দ গানা বাজাই দিয়া হব, আপনি লিখি কিনে পঠাব পারে। এই টাইমতে নম্বর আছে 9436805333 আর লিখিব কারণে কোড আছে FM Space H। তো থ্যাংক ইউ সো মাচ ফর টিউনিং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য মেসেজেস। আপনি লিখে কিনা পঠাই দিয়ার কারণে থ্যাংক ইউ। আর আপনি টিউন করে আছে কোয়াটো জানি কিনা বেশি খুশি আছে। এই নিচিন কই দিয়ার নিচিন 11:30 লগ করে হব। সো উইশিং ইউ অল ওয়ান্স এগেন এ ভেরি গুড মর্নিং অ্যান্ড স্টে সেফ।

0: ইয়া কইনা আস্তে আস্তে রা মুই এইটু ভাবনা করি না লোন তো তেরব মুই বি বেল তো দুইটা তিনটা করে না ইনক্রিজ করি না আস্তে আস্তে মুই ঘর রা সাপ্লাই বি করে স্টার্ট হয়ে যাইছে তাদের বেল খান তো না ইয়া করে না কাস্টমার খান মুই এনকারেজ করে থাকে বেশি ভাল আছে মাইকী মানুষ একটা ইনা করবো পারে তো বাচ্চা বি লই না ইনা করবো পারে তো বেশি ভাল আছে দে কইনা তাহানি মুইকে মান এনকারেজ করে করি না আহিয়া তো মই আজি তক মই মূলা বিজনেস তো ইনি ভাল রাই যা আছে হয় সামান তো কেতিয়াবা তো বিয়া বি থাকি যায়
1: হয় বিজনেস স্টার্ট করি আমি তো আসানি তো নহব আপনি লাগা বিজনেস স্টার্ট করিয়া সময় লাগা আর্লি ডেইজ না লাইক চ্যালেঞ্জেস বি কি থাকিস না থাকিছে কইলে
0: চ্যালেঞ্জেস খান তো ইনি আছে কাস্টমার খান বি আলাগ আলাগ টাইপ খান আছে কোনোবা তো সস্তা বিচারে কোনোবা তো দাম বি বিচারে তো ইনিয়া টাইম দিয়ে কেতিয়াবা সামান তো বিয়া হওয়া টাইম দিয়ে তো সস্তা দিয়ে গিরি যায় তো সস্তা দিয়ে গিরিয়ার টাইম দিয়ে আরো ইটু পুরা সস্তা বি মাঙি যায় মোহন কোয়ালা হিসাব দে তো ইটু পুরা কেতিয়াবা তো ইটু টাইম দিবি আয়া কইনা বি থাকি যায় দে নবি কেতিয়াবা তো সামান ভাল থাকিয়া টাইম দিয়ে তাহান বি বুঝি না আন্ডারস্ট্যান্ড করি না ইনি মই মাঙিয়া মই কোৱা হিচাপে দে ইনিয়া হোৱা ইটো হৈছে বুলি মইলা দাম বি ওলাই যায় মইলা লোন খান বি তাতে ৰাহি পেমেণ্টটো কৰিবলৈ পাৰি যায় না ইনিয়া থাকে আৰু চেলেঞ্জেছটো ইটোহে নহয় না কাষ্টমাৰ খান লগা আলাগ আলাগ চইচেছ থাকি আৰু বিজনেছটো নেগচিয়েট বি কৰিবলৈ লাগি যায় না কেতিয়াবাতো লছ বি হৈ যায় আৰু খুলি খুলি না কেতিয়াবা তো ভাল থাকিলে লাভ বি তাতে বি আহি যায় এইটো ৰাই আলাগ আলাগ চেলেঞ্জেছটো বেছি আছে ক'ব গ'লে তো কেতিয়াবা তো নাভাবিয়ালা আনএক্সপেক্টেড মন ৰিটাৰ্ণ কৰিব নাপাৰিলা সামান বি পঠাই যায় তো এইটো টাইম দে মইলা বিজনেছ পাৰ্টনাৰকে এইটো কথা কৰিয়া টাইম দে কেতিয়াবা তো মিছআণ্ডাৰষ্টেণ্ডিং বি ওলাই যায় ভাল পঠা টাইম দে তো এনেই মই এক্সপেক্ট কৰি না থাকিলা পঠাইছে বোলে তো মহান বি ইটো নিচিনাহে আৰু বি ল'ব মন যায় কাষ্টমাৰ খান তো আৰু বি চেম এক্সপেক্ট কৰি না থাকি যায় না সামান খান ভিতৰতে ইটো ভাল ইটো বিয়া কোৱা তো তাহান বি ভিতৰতে খুলি না চা নহয় নাজানি যায় ভাৰ ৰাহে ইটো ভাল আছে নাম ৰাহে ইটো ভাল আছে ইনিয়া কৰ না পঠাই পঠা দ তো মই বি ইটো হিচাপ পৰা মই ফাৰ্ষ্ট টেষ্ট কৰোঁ মই ফাৰ্ষ্ট খুলি দিয়ে আফটাৰ ডেট মই লা কাষ্টমাৰ খানকে ইটো ভাল আছে ইনিয়া তো কৈ যায় আৰু এইটো বিয়া আছে বোলে তো এনেই ষ্টপ কৰি যায় মই তাতে পৰা নাদিয়া হৈ যায় এইটো বেলটো ষ্টপ কৰি যায় তাতে জাগাৰ পৰাহে
1: বেল তো সাপ্লাই কৰিবলৈ সময় দিয়ে আপুনি কেনেকুৱা খবৰ দি পায় আপুনি এলা কাষ্টমাৰ সঙ্গে
0: আচ্ছা মই এইটো খবৰ দিয়া তো মই থ্ৰু মোলা ফোন ফোন কলছ দিব নহ'লে টেক্সট মেছেজ কৰি দিব ইনিয়া চামান আহি আছে দেই এতিয়া নতুন এৰাইভ কৰি আছে দেই লাগি আছে না নাই ইনিয়াৰ মই ফটোখন ক্লিক কৰি দিব ইনিয়াৰ না হোৱাটছআপতে হালি দিয়া তো এনেই নহ'লে বি কেতিয়াবা ষ্টেটাছ দিবি হালি দিয়ে ইনিয়া টাইম দে তাহান কল কৰি না আহিছে চামান তো ইনিয়াৰ না সুধি তো এইটো টাইম দেহে তাহান বি পুঞ্চি যায় মই লগৰ দে ইনিয়া আছে
1: আপনি লাগা কাস্টমার সান লাগা টেস্ট আর চয়েসেস উপর দিবি আপনি বি কিনিকা ব্যালেন্স করে থান বি নি কিসিম কিসিম আইডিয়াস আর চয়েসেস সান থাকিব তো না
0: কাস্টমার্স কান বি চয়েসেস তো আলাগ আলাগ থাকি যায় তো ফার্স্ট তো হলে বি তাহান চয়েস আলাগ অল ডাউট বি থাকি যায় না নখুলি আগে তো বেল দেখিয়া দেন তো তো মই বি ইদরা ফার্স্ট মই খুলি দিব তো খুলি দিয়ে না ভাল থাকিছে বলে ইটু খুলিবি নাহে মই তাহানকে সাজেস্ট করে না তো তাহান তাদের তাহান বি মন ডাঙর হয় নহলে ফার্স্ট মন ছোট মই এই খুলিলে প্রাইস তো নুলাইলে কিনা হব এই কিমান দাম তো ওলাব ইনে অর্ডার তো ইনি মহান করে করে না আহে তো মই তাতে বি প্রাইস তো মই আইডিয়া দিই না মই তাহাঙ্গে ইমান করিলে ভাল হব ইনি একটা না তাহাঙ্গে এই আমি শেখাই দিয়ে থাকে
1: আচ্ছা আপনি বেল লা কিসা কোয়াছে তো আপনি বি তো বেল হান তো কিনা সোর্স করে কত আনি না
0: এই দিল্লি ডাইরেক্ট প্রাণী আছে তো ইনে অর্ডার দিল্লি প্রাণী তো ডিমাপুর পুঁছিব ডিমাপুর পর মহান যাই না উঠাব সামান তো তাদের পর চেক করব এটু চুজ করে লই তাদের পর ভাল বিয়া তো মহান বি মার্ক করে না রাখি দিয়ে না তাদের পর কোরিয়ার করে না আহিয়া তো কোহিমা তক পৌঁছি যায় রাস্তা রাস্তাতে কেতিয়াও তো রাখি দিয়ে থাকে অর্ডার করে হান তো তাহান ঠিক বেল জানিয়ে হান তো তো তাহান বি নিজে আহি না উঠাই লই
1: আপনি তো এটু দিল্লি রানী না কোয়াস না তো প্রোডাক্টস তো কি কান্ট্রি রয়ে মোস্টলি থাকে এটু থ্রিফ্ট হান তো সেকেন্ড হ্যান্ড
0: আচ্ছা এটু কোরিয়া লাভ বেশি আহে চাইনা লাভ বেশি আহে ডিফারেন্স তো আছে তাদে চাইনা কোরিয়া লা সামান খান বি না
1: বেশি খুশি আছে আপনি আমি হান লা লিসনার্স কে মান ভাল বা শেয়ার করে দিয়ে আছে আমি হান জানি পাই আছে কি আপনি তো একটা ফ্যামিলি বি থাকি কিনা এট দ্য সেম টাইম বিজনেস বি করে আপনি কিনিকা ব্যালেন্স করে আছে না এটা বিজনেস বি আর ফ্যামিলি রেসপন্সিবিলিটিস ওটু ওপরে আমি হান লা লিসনার্স কে শেয়ার করে দিব
0: এটা ব্যালেন্স করলে ইজি তো নহয় মই ফার্স্ট স্টেপ উঠাদামে বলবি ইনিয়া ভুইলে বি না হবো কই না বাচ্চা হাঙ্গে ফার্স্ট তাহানা টিফিন খান পথাই দিব বনাই দিই না তাহাঙ্গে স্কুল খান পথাই দিব মোতাবি অফিস খান যাই যাব ইনিকা পড়া স্টার্ট করে মোলা দিন তো কাস্টমার্স খাঙ্গে ফোন খান করি না তাহাঙ্গে অল স্টক খান তো নামিছি দে আর লোনা নাই
1: নামিয়া তো মানে দাম কাছে আপনি
0: হই হই হই দাম খান নামিছি দে না কই যায় আর এই কোয়া টাইম দে নতুন গান বি খুলি যাওলে আছে সাউলে মন আছে না নাই ইনিয়া হান কই যায় তো তাহান বি আচ্ছা তো কাম না থাকিলে তো আহিব তো ডেইলি কাস্টমার থাকে আহান তো ইনি আহি যায় অসরে থাকে আহান তো হলে বি দূরে থাকে আহান তো হলে তো টাইম তো লই হলে বি ইনি রুখি যায় ইভিনিং হান তক দিবি না খুলি উলে আছে পুঞ্চিও না নাই আহিও না নাই কইলে তো ফোন কলস প্রায় সব তো ঘুরে ঘুরি না যায় তো মই তো কিনে ফ্যামিলি ব্যালেন্স করে যাই বলে তো পাঁচান ছুটি হয়ে যাব ছুটি হওয়া টাইম দিয়ে তাহাঙ্গে তাহা না টি টাইম থাকিব টি টাইম থাকি না দিয়া তো আফটার টি টাইম টিউশন পাঠাই দিব তো আহিয়া বেশি দিয়ে তাহান বি অল হোমওয়ার্কস খান করি না ইনিয়া থাকিব এটা টাইম দিয়ে কেতিয়াবা তো কাস্টমার হান বি আহি যায় বলবি এইটো টাইম দিয়ে তো রাতিবি হয়ে যায় না এইটোর এনেই স্টপ করে যায় মবি তাদের
1: আচ্ছা
0: রাতি হয়ে যাইছে তো ডিনার টাইম বি হয়ে যায় আফটার ডিনার তো মহান বি এনেই বাচ্চা হাঙ্গে লই না ওয়াক খান বি লই যায় বাহারে আর তাহান কেতিয়াবা তো ফাস্টফুড কারণে বি মাঙি যায় এইটো হান বি লই যায় আউটিং কারণে প্রেয়ার টাইম বি থাকি যায় মহান
1: বোথ ফ্যামিলি এজ ওয়েল এজ আপনার বিজনেস বি হ্যান্ড ইন হ্যান্ড ব্যালেন্স করে যা তো মালা লিসনার্সকে ইনিগা শেয়ার করা বি বেশি খুশি এজ এ মাদার আপনি বি একটা খয়েস না থাকিব কি মালা বাচ্চা তো ডর হই না কিনিগা দেখিব মন যায় মা সব লামন দিয়ে থাকে একটা তো না তো হোয়াট ভ্যালুস আপনি বি কি ভ্যালুস হোপ করে কি আপনার চিলড্রেন হান এটু আপনার জার্নি দেখি না শিকি না যাবলে
0: মহিলা জার্নি তো ইজি বি নহয় হইলে বি হার্ড ওয়ার্ক সিনসিয়ারিটি ডিটারমিনেশন লাগা ভ্যালুস তো থাকি দিবলে মন তাই আমি তো বুঝি দিই নাই নি আন্ডারস্ট্যান্ড করে দিবলে মন মানুষের মধ্যে কিনা থাকিবলে লাগে লাইফ তো ইজি বি নহয় স্ট্রাগল তো থাকে হলে বি নি ঈশ্বর লোদে বি মন মিলি না থাকি দিবলে মন আর তাই জন্য আছে তাই জন্য বি মিলি না থাকি দিবলে মন কি লোদে নি উঠি না আহে আছে ইনিগাহে চাই না আহিবলে মন আছে তাই জন্য ভিতর দিবি মরম বাজি থাকি দিবলে মন আছে
1: আর আপনি বি আপনার একটা ড্রিম তো থাকিব পারে যদি থাকিছে কইলে আপনার বিজনেস তো ফিউচারে আপনি কিনা দেখিব মন যায় না
0: মই লাগা ফিউচার ড্রিম তো এটা তো ঘরে করে আছে হলিবি এই আপগ্রেড করলে মন তো মই একটা দোকান যত একটা হলিবি লই নাই নি লোকেশন ভাল জায়গা দে পাইছি বলে তো এই জায়গা দে কোন স্পট ঠিক ভাল হবো এই জায়গা হে বিচারি যায় মহান তো ইনিয়া ওনা আপলিফ্ট করে যাবলে মন আছে আর মূলা কাস্টমার্স খান বি এই জায়গাতে আহি না আর মোর পয়লা দিয়ে গড়ে থাকি তাদের বি বেশি আহে খুলিবি আর বি তাদের যাই না দোকান তো খুলিয়া বেশি দে বেশি ওলা আহি দিই না ডর ওলাহে করে দিবলে মন এই ভাবনা আছে
1: আখরি বারে আমি আপনি একটা সুদিব মন আছে আপনি বি আমি হান লিসনার্স কে এটা কোন দুজন কথা বার্তা শুনি আছে যদি কোনোবা হান বিজনেস এটা স্টার্ট করব মন যায় তাই খান নিমিত্তে আপনি বি একো মেসেজ দিব মন যায় আছে
0: কোন কোন শুনি আছে লিসনার্স খান শর্টকাট তো সাকসেস তো নাই স্ট্রাগলিং তো করে কি হলে বি নিজের একটা ভাবনা করি না গিভ আপ কিতে বি নকরব লাগে একবার খুলিছে একবার করিছে হয়েছে দাম নাই নাপারা হয়ে যাইছে এই কেতিয়াও গিভ আপ নকরবলে লাগে গিরিছে বুলিবি আর উঠিবলে মন থাকিলে আর ট্রাই করবলে লাগে কেতিয়াও গিভ আপ নকরবলে লাগে ঈশ্বর আছে ঈশ্বরকে থ্যাংকস দি না প্রার্থনা করি না খুলিয়া স্টার্ট করবি তো উঠাই দিব ঈশ্বর কেতিয়াও নিগিরাই দে এই বুঝিলে ভাল কোন হইলে বি পেশেন্স তো থাকিবলে লাগে লাইফ তে না পেশেন্স না থাকিলে তো একো দিবি সাকসেসফুল নহয়
1: আই এম শিওর মালা লিসনার্স আমি মোটিভেট হয়ে না থাকিব আপনি থটস আর আপনি স্টোরিজ শুনি কি না থ্যাংক ইউ সো মাচ আপনি সময় দি কারণে অ্যান্ড উইশিং ইউ অল দ্য বেস্ট
0: থ্যাংক ইউ
2: লিসনার্স আমি হান এটা সুমি ডাইলাইক মাইকী মানু লগা আওয়াজ দে গান গা শুনব আর ফার্স্ট গ্রুপ আছে লিভিং উইটনেস আর এই পিছিয়ে আপনি হান শুনব কি মেয়ে লেজো এন্ড গ্রুপ লগা আওয়াজ দেয়

0: FM 드래그 밴. 뉴스, 뮤직, 엔터테인먼트. FM 103 메가헤르츠.
1: 이리와 그 시원이 고히마. FM 드래그 밴 엑소틴 메가헤르츠 파티의 리얼 타임 트래픽 업데이트 언디에스 고히마 떠올라가. 몬콜라바 로이키나 PHQ junction to kulitia northbound, that is niche jagan ule moderate ase, aro southbound, junkan oporfina yase, to ule light ase kuina janadi ase, kinto apnikan alternate route ala rasta chal ule monase kule, old minister seal to jail colony to rasta chal opare. PHQ junction par loikina major junction to kulitia northbound de ule heavy ase, aro southbound de ule light ase. কিন্তু আলোক রাস্তা চলাব বলে মনে আছে কইলে প্যারামেডিক্যাল টু টি মডেল টু আইজি ইটু রাস্তা চলাব পারে, নইলে লেডি মিলস রোড ইটু চলাব পারে, ইটু রাস্তা চলাব পারে। টিসিপি গেট পার লগে না রাজু পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড হইলে মদিরেট আছে আর সাউথ বাউন্ড হইলে লাইট আছে। কিন্তু আলোক রাস্তা চলাব বলে মনে আছে কইলে টিসিপি গেট টু রাজু পয়েন্ট চলাব পারে, নইলে বক্স কাটিং টু এনএচ এ কে টু সেন্সেস পয়েন্ট, নইলে ফুলবাড়ি টু কচিজিয়ে গ্রাউন্ড টু রাজু পয়েন্ট ইটু রাস্তা চলাব পারে। রাজু পয়েন্ট বার লৈ কিনা সেন্সেস পয়েন্ট অকলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিপি লাইট আছে, ট্রাফিক হালকা আছে। কিন্তু আলোক রাস্তা চলাব বলে মনে আছে কলে সেন্সেস পয়েন্ট টু এনএচ এ কে ইটু রাস্তা চলাব পারে। হাই স্কুল জাংশন পার লৈ কিনা সেন্সেস পয়েন্ট অকলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিপি লাইট আছে। কিন্তু আলোক রাস্তা চলাব বলে মনে আছে কলে বিলিগ্রাহাম রোড টু ডিবিএস চলাব পারে, নইলে হাই স্কুল জাংশন টু টি মডেল রোড ইটু রাস্তা চলাব পারে। আর আহি কিনা এন এইচ এ কে জাংশন পার লৈ কিনা সেন্সেস পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিপি লাইট আছে, ট্রাফিক। কিন্তু আলোক রাস্তা চলাব বলে মনে আছে কইলে টিসিপি গেট টু রাজু পয়েন্ট ইটু রাস্তা চলাব পারে। এই দুটা কিছু ট্রাফিক আপডেট এতিয়ার কারণে, আকৌ ট্রাফিক আপডেট এন দিয়া হব দিন 12 বাজিতে।

ওয়েল আপুনি লেখা মেছেজ আহি যাইছে। তো মই মেছেজ একটা পুৰি দি আছি। ইয়াতে লিখি কিনা পতা আছে, আমাল বসুমতিৰী, তাই ৰাজা ফিল্ম পৰা, যা সজনা

প্রোগ্রামটি এখন শুনব আপনাদের সোনু নিগম আর শ্রেয়া ঘোষালক অবস্থিত ফিল্ম আছে মেই হুনা আর গীত কারণে লিখে গান পতাই আছে দেবাশিস হাজরিকা মাজুলি আসামপাড়া আর তাই গানা ডেডিকেট করে দিয়ে আছে সুনীতা বসুমতারী প্রেমিকা তেওয়া অঞ্জলি বসুমতারী আমাল বসুমতারী রমেশ পাত্র রুনু পাত্র লাকি রকুবিলে মেথা বাইকন বন্দা অ্যান্ড এফ এম ট্রাকবান অল লিসনার্স কিনে লিখে আছে ওয়েল থ্যাংক ইউ সো মাচ দেবাশিস তো আপনি মাঙিয়া গানা তো বাজাই দিয়ে আছে আর তাই যান মানুষ নাম ডেডিকেট করে দিয়েছে আপনি আমি সব টিউন করে আছি বলে এই গীত শুনবি এটা সোনু নিগম আর শ্রেয়া ঘোষালক আওয়াজে ফিল্ম আছে মে হুনা

0: আত্মান, দুর্গেশ নাগানপুরি, বাইকন মুন্ডা, রমেশ পাত্র, যোগেন্দ্র রংপি, বীরেন হানসে, আখুজো, আই এন মকুকচুং, আতলি, লেভি, ডাক্তার জুবেন লুংলি, সুনিতা বসুমতারী, অঞ্জলি বসুমতারী, অ্যান্ড পুনাম বেপি কইগিনা লিখে আছে। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ চুবাক জামির। তো আপনি মাঙিয়া গানাটো এটা বাজাই দিব, লিসনার্স খান এটা শুনব। কিশোর কুমার আর আশা ভোসলে লেখা আছে, ফিল্ম আছে সীতা অর গীতা।
1: আরে

Well, cerai dia sonari asam parah. That is the street asa cerai dia sonari asam parah tu baikon bunda tay bilik hina pada asa tay gana mangi asa jane hoga kya aru tu gana laga nama asa palke utha ke dekhiye aru itu git huni boi tiap nolok ke Udit Narayan aru Anuradha Patwal laga wasi film asa jane hoga kya koi dia nishina. আর এই গানটাই ডেডিকেট করে দিয়েছে আমল বসুমতারী, বিমল বসুমতারী, সুনীতা বসুমতারী, রমেশ পাত্র, রুনু পাত্র, লাকি, দেবাশিস হাজারিকা কইকেনা লিখে আছে। ওয়েল থ্যাংক ইউ সো মাচ ভাইকন মুন্ডা, আপনি লিখে কিনা পাঠাই দিয়ার কারণে।

প্রোগ্রামটাকে শুনিব আপনাদের কুমার শানু আর অলকা ইয়াগনিক লাভ আছে ফিল্ম আছে শাইনিক আর এই গীত কারণে লিখি কিনা পেতা আছে হরসিং ফাংচো অ্যান্ড অল ফ্রেন্ডস ফ্রম কার্বিয়ান লং তিন নম্বর দিলওয়া যান রং পি আরং তার কারণে লিখি কিনা পতাই আছে ওয়েল থ্যাংক ইউ সো মাছ লিখি কিনা পঠাই দিয়ার কারণে

প্রোগ্রামটি অকল লিখি গিয়ে পঠাই আছে রমেশ পাত্র, রুণু পাত্র এন্ড লাকি গোলাঘাট আসামপাড়া। তাকে এই গানা ডেডিকেট করে দিয়ে আছে ভাইকন মুন্ডা, অমল বসুমাত্রী, বিমল বসুমাত্রী, শিকারী রংভার, যোগেন্দ্র রংপি, রকুবিলে মেটা, দেবাশিষ হাজরিকা এন্ড অল এফ এম ফ্রেন্ডস কিনা লিখে আছে। তো এটা শুনব লিসনার্স গান অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষাল লগাওয়াস্তে ফিল্ম আছে রকি ওর রানী কি প্রেম কাহানী।

0: Hello, good
1: Hello.
0: afternoon.
1: Good evening, sir.
0: Yeah, man, who's calling?
1: I am Amal from Sonipur,
0: Okay, Amal from Sonipur, Assam. Nice to have you on our show. Tell me, Amal, what song
1: Assam.
0: may I play for you?
1: Wiz Khalifa and the
0: Wiz Khalifa?
1: Yes. Yes.
0: I'm sorry, right now our library does not have any Wiz
1: Wiz
0: Khalifa song.
1: Khalifa, now I first time request now in the
0: Okay, I'm sorry, can you request another song? Because I don't think we have Wiz Khalifa songs in our playlist currently.
1: See again song.
0: Can you request name me another song to play for you? Song, any song by
1: Okay,
0: any other artist?
1: Justin Bieber.
0: Okay, Justin Bieber.
1: Yeah.
0: Can you hold
1: Any
0: on?
1: song.
0: Okay, Justin
1: Any
0: Bieber,
1: song.
0: any song. So how about
1: Yeah.
0: I play for you a song called Hold On? I really like this one personally.
1: Great.
0: Okay, Amal, so tell me, is it
1: Dedication থাকি আছে
0: আচ্ছা কবি?
1: Dedication আছে রেখুবিলে মিঠা খো মিঠা আকুম জমির চুবাকি জমির
0: ওকে
1: আতলি আবিনো আতলি কেলে টলি আচমি ইচ্ছা কাটা আচমি সফি ব্রাদার্স এতমানে নাটো
0: ওকে
1: সুনিতা বসুমতারি অপূর্ব পটোল সুনীল পাংচো হরসিং পাংচো রাহুল দানিয়াল
0: ওকে
1: আর বি আছে মন্দিরা আর রমনা ফ্রম গোয়া
0: Okay.
1: আর আদার অল লিসনার
0: Okay, that was lovely.
1: অ্যান্ড স্পেশালি টু ইউ স্যার
0: Okay, thank you so much. I'm humbled.
1: ইউর ভয়েস অ্যান্ড ভেরি নাইস
0: I am most certainly humbled. Thank you so much.
1: ওকে
0: All right, Amal, thank you for
1: ইয়া
0: calling in.
1: ফার্স্ট ফার্স্ট টাইম টকিং
0: Yeah, it's the first time. First time কথা
1: ইয়া
0: কইছি যে, and it
1: হয়
0: feel
1: হয়
0: great. খুশি পাইছে আপনি কল করে তো। চলো,
1: ওকে
0: এনজয় করুন
1: বাই
0: গানা। বাই বাই।
1: বাই
0: Well, listeners, here you go. Hold On by Justin Bieber.

0: हेलो
1: हेलो, गुड आफ्टरनून.
0: नमस्कार सर।
1: नमस्कार. हुज कॉलिंग?
0: मैं अमल बस मिटारी। तो
1: ओके अमल, नाइस टू हियर फ्रॉम यू.
0: की করিব না, বেশি মানে থাকলে বি আজি তো প্রোগ্রামতে কল বি করা নাই,
1: হুই
0: এনে
1: না?
0: কোনো থাকি আছে তাকে কল ব্যাক করিল।
1: আচ্ছা, বেশি ভাল কল করব পারা
0: ইয়া
1: না?
0: নাপাবি,
1: একো নহয় একো নহয়. আচ্ছা,
0: আজি তো ওয়ার্ল্ড কাপ চলি থাকিছে, তো ওয়ার্ল্ড কাপ লাগা আহি একটা গানা বাজাই দিবি, আৰু মই তো লাস্ট কলৰ কবলৈ যাই থাকি আছে,
1: ওসা কথা.
0: টাইম বি যাই আছে।
1: আচ্ছা আচ্ছা, ওয়ার্ল্ড কাপ লাগা গানা একটা.
0: হয় হয়, ওয়াক্কা ওয়াক্কা তো শুনিব ভালে, বেশি ভাল লাগিব।
1: হোল্ড আপ, একবার বিচারি চাও. আচ্ছা
0: হয়
1: ঠিক আছে, বাজাই দিব. আপনি কিবা কথা
0: হয়,
1: করব মন যায়?
0: মই ডেডিকেট করে দিব মন আছে বেলি আৰু অপর্বত পাত্র,
1: আহা
0: আৰু প্রিয়া
1: আহা
0: আর ক্যাক্রেলেটো
1: হুম
0: আর সুমি
1: ওকে
0: এন্ড অল দ্য লাভলি লিসনার
1: ওকে ওয়েল আমাল
0: বিমল বসুমতারী আর রুখবিল মেঠাকে আর
1: আচ্ছা আচ্ছা
0: কেবিলেকো মেঠা।
1: আচ্ছা আচ্ছা, বেশি ভাল বেশি ভাল. আচ্ছা ঠিক আছে, আপনি লাস্ট কলার হয়েছে, তো আমার লাস্ট শো দে, আপনি শুনি না
0: হয়
1: ভাল ভাল এনজয় করবি কানা, আর
0: ওকে
1: স্টে
0: ওকে
1: টিউন.
0: হয় হয়
1: অলরাইট,
0: বাই।
1: বাই বাই. ওয়েল লিসনার্স, has been said by our last caller Amal Basmati, we are going to be ending this segment of our Western music program with this song called Waka Waka by Shakira. But fret not, because we'll be back with more awesome music on the next segment of our Western music program, which is right after our program Kaleidoscope at 5 p.m. Listeners, you're tuned in to FM Tragopan at 1.3 MHz. I hope that you lovelies have a great time staying tuned in, and also wishing you a great evening to follow.

0: সব সরকার হেলথ সেন্টার বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবা মদত দি আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি জানকারী এন টি ই পি পর দি আছে।
1: Well, listeners, please stay tuned to our program Local Artists, which will be followed by our program Rural Connect at 4:30 p.m. at Indian to FM Tragopan at 103 MHz.

0: সব সরকার হেলথ সেন্টার বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবা মদব দিয়ে আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নম্বর 1800 1166 কল করবি টিবি হারিব দেশ জিতিব
1: এই জানকারি এনটিইপি পর দিয়ে আছে Green Guardians is your weekly guide to a greener tomorrow. Through awareness, education and inspiring stories, Green Guardians aims to empower communities in order to protect and preserve Nagaland's natural environment. Bringing together nature, knowledge and action, Green Guardians is your weekly dose of conservation and inspiration. Today we uncover the fascinating world of monitor lizards and explore their role in keeping ecosystems healthy, the challenges they face and why their future matters to all of us.

0: In the first phase of census, the house listing and housing census will be conducted. This will record details about your dwelling and housing. Let us make this effort successful through our participation. Let every person join, every household take part, and let the nation move forward. Census 2027, our census, our progress.
1: আপনি বুঝলেন নাই নাগাল্যান্ড সেন্সাস 2027 নিমিত্তে ঘর গিনতি কাম শুরু হয়েছে এটি জানকারী খান লবল আছেন
2: ঘরতে থাকা দরকারি সুবিধা খান খাবলে পানি এলপিজি ইলেকট্রিসিটি স্যানিটেশন আর বাকি দরকারি জিনিস খান লাগা ডিটেইলস লব
1: কিতে সেন্সাস অফিস মানুহন আপনার ঘরতে আহিব ঠিকঠাক জানকারী দিবি আর ভালসে পুরা মদত করিবি
2: আপনি খান লাগা মদত বিশি দরকার আছে আমি খান লাগা সেন্সাস আমি খান লাগা ডেভেলপমেন্ট
3: ক্যাচ দ্য রেইন बारिश के पानी की एक एक बूंद को हमें बचाना है तो मेरा खास आग्रह है वर्षा का बूंद बूंद पानी हम मिलकर के बचाएं।
4: Where there's water, there's life. Come, let us adopt to rainwater harvesting techniques in our homes and offices. Let us build recharge pits and shafts, fix defunct borewells, remove silt from water bodies, plant as many trees as possible. This monsoon, let us join Catch the Rain campaign.
5: Welcome back, my dear friends, and we have the first caller with us. Hello. Hello.
6: Hello, sir.
5: Hello, kun kuya se?
6: Hello, Sunita Pasumatri.
5: Okay, Sunita Pasumatri program ni swagat kuya se. Aro aji din. Aji din kine ka thaki se? Buka jam.
6: Ekdam fine, sir.
5: Acha, dup hoish na hona hai aji na hoile.
6: Dup to hona hai, sir. Dawiya dawiya dekhi.
5: আচ্ছা ঠিক আছে আর আজি সেল কিনে গা থাকেছে দোকানত ওকে তো খকব কোনো গীত শুনিব মন যায় আছে আজি গ্রিশ গ্রিশ আচ্ছা আর কোন বলা গীত মই চাই আছে কৃষ্ণি ছড়ি উদিত নারায়ণ আর শ্রী ঘোষাল লগা অবস্থায় আচ্ছা আর কোন কোন গে ডেডিকেট করে দিব মন আছে
6: মন্দির আদি অমর বিমল
5: ঠিক আছে তো সুনিতা পাসুমাত্রী থ্যাংক ইউ সো মাচ ফর কলিং আর শুনিব আপনার রিকুয়েস্ট করে লাগা গীতে ওকে তো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি খান লাগা রেগুলার লিসনার সুনিতা পাসুমাত্রী ফ্রম বুকাচান তাই লাগা পয়লা রিকুয়েস্ট গীত আমি খান শুনি হব ক্রিস ফিল্মরা উদিত নারায়ণ আর শ্রীয় ঘোষাল অবস্থে মিউজিক দিছে রাজেশ রোশন লিরিক্স নাসির ফরাস শুনি কিনা এনজয় করবে সব লিসনার্স কিনে গিয়ে টিকিট করে দিয়েছে কয়েছে

0: Well, my dear friends, next caller আমি এখন আমাদের থাকি আছে. Hello. Hello.
1: Hello, sir. Good evening.
0: Hello, good evening. কোন কোই আছে?
1: জুমন কোই আছে.
0: আচ্ছা, জুমন. প্রোগ্রামে স্বাগত কোই আছে. আর ওখানে আজি তো ভাল আছে বলা?
1: ভালো আছে স্যার, আপনি ভালো আছে?
0: মই ভাল আছে।

0: আৰু বেছি দেৰি পিছতে আপুনি লগতে খুটা ফাটি আছে, আৰু কেনেকুৱা হালচাল আছে আজিকালি?
1: বেছি ভাল।
0: আচ্ছা ঠিক আছে, আপুনি ক্লাছত যায় না নাযায়, মানে এইটো ষ্টাডি কৰি আছে নহয়?
1: এৰি
0: দিছিলে না আপোনাৰ? আৰু আজিকালি কি কাম কৰে এতিয়া?
1: এতিয়া এই ঘৰতে আছে, খেতি বাতি কৰে।
0: আচ্ছা, মই দীপাশিষকে কোৱাৰ নিচিনা ডেকা ল'ৰা, কাম নকৰি কিনে বহিলে দিগদাৰ আছে
1: নহয়,
0: কিবা এটা কামটো কৰিব লাগে, ৰাইট? ঠিক আছে, আজি কথা পাতিছে ভাল লাগিছে। এতিয়া ক'ব কোনটো গীত শুনিব মন যায় আছে, ফিল্ম লগা নাম ক'ব আৰু একবাৰ ক'ব, ইমান ক্লিয়াৰ নহয়। মই আপুনি কোৱা নাপূজা হৈ যাইছে, আৰু একবাৰ কৈ দিব নেকি? হেল্ল' হেল্ল' হেল্ল'
1: ওকে, দুসরা এটা কই দিব হবো?
0: নাই, ফিল্ম লাগা নাম তো কব ইতিয়া।
1: রাজ ফিল্ম।
0: রাজ? রাজ মই চাই আছে, রাজ তো নাই নাকি? রাজ হাত আছে, রাজা আছে, হলিবি রাজ তো নাই নাকি? আর ব্ল্যাক একটু কব।
1: ওকে, আর এই এক ভিলেন আছে,
0: এক ভিলেন আছে,
1: আপনি
0: প্রোগ্রাম তো হতায় শুনি থাকি না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাছ জুমন, আপনি লগতে খোটা পাতিছে ভাল লাগিছে। এতিয়া শুনিব আপনি রিকুয়েস্ট করে লাগা গীতে।
1: ওকে, থ্যাংক ইউ স্যার,
0: ইউ ওয়েলকাম, বাই। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি খান লাগার রেগুলার লিসনার থাকি আছে জুমন, তাই রিকুয়েস্ট করে লাগা গীত আমি খান শুনিয়াব। এক ভিলেন ফিল্ম রা অঙ্কিত দিবারি অবস্থে, মিউজিক দিছে অঙ্কিত দিবারি, লিরিক্স মানুষ মন্থাসে, আর তাই নাম লওয়া সবকে এই গীত ডেডিকেট করে দিয়েছে। শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস।

0: Halo,
1: Halo.
0: halo Kun Kuya Se.
1: Moi, karmiang long badai khat ko sila segari rong pang.
0: Oke, sikari rong bar, prakamat sogat suakit
1: Oh,
0: kuya se. Aro
1: Oh,
0: kubo, aji kun tu gith honi mo mon jaya se.
1: Bisa kam karma ho bol niki.
0: Ki,
1: karma.
0: Karma.
1: Oh, dil diya hai jaan de denge.
0: আপনি মন মালরা সঙ্গীত বি করে আছে কার্মা ফিল্ম রা দিল দিয়া হে ইটু তো নাই নাকি কার্মা ফিল্ম ইটু আছে আই এ মহাপাত দেরে লিয়ে আই এ সানাম আই ওয়াতান দেরে লিয়ে দে তারো মেরি রাপসে আর না যাই জো পার্টিস ইটু আছে তো বিলাক একটা হব
1: হব
0: বিলাক কব
1: বিলাক গান
0: ফিল্ম লাগা নাম কব
1: ফিল্ম লাগা নাম তো ইচ্ছা তো তেনে এটু তো প্যার কা মন্দির নহলে প্যার কা মন্দির দিলে
0: হ্যাঁ প্যার কা মন্দির বড় কোন কে
1: ও প্যার কা মন্দির তো একদম পুরা ডেন থাকা কে দিও
0: কি কি কি থাকা
1: ল ডেন থাকা কে দিও
0: ডান্স থাকা কে
1: ও
0: মই ইটু কুন্দু আছে মই ইয়াতে কই দিব আইয়ে দুনিয়া দুচকো সালাম ইদু ইদু কই দিব নাকি
1: ও তো ফল বসে আর ইটু
0: ঠিক আছে আর কোনবা লাগা নাম লব মন আছে ডেডিকেট কই দিব মন আছে
1: বন্ধু কথা কি যোগেন্দ্র রং পেছে আর বিমল মুস্তারি ভাইকো মুন্ডা বিমল মুস্তারি বোখা বোখামি আর বীরেন হামসে
0: আপনি খুটা পাতিছে ভাল লাগিছে এতিয়া শুনিব আপনি রিকুয়েস্ট কৰিলে ওকে কাটম তো মাই ডিয়ার ফ্রেন্ডস বিয়ার কা মন্দির ফিল্ম কিশোর কুমার গোয়া গীত খরচমিকান শুনি হব মিউজিক দিছে লক্ষ্মীকান্ত পিয়ারিলাল লিরিক্স আনন্দ পাক্সি শুনি কিনা এনজয় করবি সিকারি ডংফার কলিকাতারি রিকুয়েস্ট করে লগা গীত থাকে যে আর তাই নাম ল সবকে এই গীত ডেডিকেট করে দিয়েছে

0: ৱেল মাই ডিয়াৰ ফ্ৰেণ্ডছ, নেক্সট কলাৰ আমি লগতে থাকি আছে। হেল্ল' হেল্ল' হেল্ল'
1: হেল্ল' ৰমজান ছাৰ, হেল্ল'
0: হেল্ল' দিবাশীষ,
1: হয় হয়,
0: আচ্ছা দিবাশীষ প্ৰগ্ৰামে স্বাগত কৰি আছে। আৰু ক'ব আজি কোনটো গীত শুনিব মন যায় আছে?
1: ফিল্ম লগা নাম আছে দিল হে তুমহাৰা।
0: ওকে, দিল হে তুমহাৰা। আৰু
1: এইটো পৰা গানা আছে ছায়া হে জো দিল পে,
0: ছায়া হে জো দিল পে। ঠিক আছে, আৰু কোন কোন গীত টিকেট কৰি দিব মন আছে?
1: বিমল, সুনিতা, অঞ্জলি,
0: ওকে,
1: রমেশ পাত্র, রু হিতেন্দ্র,
0: ওকে,
1: রুকুবিলে,
0: ওকে,
1: প্রেমিকা, আর শুনে থাকা সব লিসনার্স গানকে আর আপনাকে।
0: ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো শুনিব দিবাশীষ, আপনি রিকোয়েস্ট করা গীত দে।
1: ওকে,
0: ওকে, বাই।

0: Well, my dear friends, we have the last lucky caller with us tonight. Hello.
1: Hello, sir.
0: Hello, kun kuya se?
1: Hi, sir. Ma Bimal Basumatri kuya se, sir.
0: Achha, Bimal Basumatri, apni aji lucky, last lucky caller tha kya se? Farabat koi diwa, film laga naam?
1: Ji, sir, 90s wala, Anari, nukun tha ki se.
0: Anari, film laga?
1: Hoi, hoi.
0: Kundu geet?
1: Bum se, akar bum, ye ghanti hona diwa.
0: Aap, geet laga naam ko baro? মই লগতে আনাৰে ইটো থাকি আছে 1959 লাগা
1: 90s
0: বালা নাই মই লগতে নতুনটো নাই
1: নহ'লে কিবা ৰাজাৰ পৰা যিকোনো এটা গান বজাই দিবি
0: ছাৰ কোনটো গীত
1: ৰাজা ফিল্মৰ পৰা যিকোনো এটা গান শুনাই দিব
0: ৰাজা ফিল্মৰা ওকে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ বিমল আপনি আজি লাস্ট লাকি কলার থাকি আছে শুনে কিনা এনজয় করবো দেই ওকে ওকে সো থ্যাংক ইউ বাই তো মাই ডিয়ার ফ্রেন্ডস বিমল বসুমাত্রী আমি খাল লাগা রেগুলার লিসনার থাকি আছে তাই আজি লাগা লাস্ট লাকি কলার থাকি আছে আর ইয়াতে লাস্ট গীত আমি খান শুনে কিনা এনজয় করব উদিত নারায়ণ আর অলকা ইয়াগনিক অবস্থে ৰাজা ফিল্ম ৰেডি আছে শুনি কিনা এনজয় কৰিবি আৰু থেংক ইউ চ' মাছ মাই ডিয়াৰ ফ্ৰেণ্ডছ আপুনি খান কোন কোন কল কৰিছে আপুনি খান চবকে বেছি খুচি বা জনাই দি আছে আৰু কোন কোন লগা কল লাগে নাই আপুনি খান চবকে কৈ দি আছে কেই সদায় ট্ৰাই কৰি যাবি আৰু আমি খান ৰখি থাকিব আপুনি লগতে কথা পাতিবলৈ কাৰণে অ'কে তো শুনি কিনা এনজয় কৰিব আংখ মিলা দে দাৰ লাগতা ৰাজা ফিল্মৰ

0: গুড ইভিনিং, ইটু আকাশবাণী কহিমা সামলাগা খবর পড়ি আছি ইমকুম নংলা। পহেলা হেডলাইন্স, প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী বা ইন্ডিয়া সবচেয়ে পহেলা হাইড্রোজেন ট্রেন তো জেন্ট হরিয়ানা দি শুরু করে দিছে। পুলিশ বা জম্মু কদিমা আইইডি ফুটিয়া ইনভেস্টিগেশন দি জানকারি কারণে নকদ ইনাম দিবলে জানাইছে। এডভাইজার ডক্টর কিখ্রি হোমিব্রা নাগা ভাষা যদম করে বাড়াই দিবলে মজবুত মাদত দিবল কয়েছে। আর ইলেকশন কমিশন বা অল ইন্ডিয়া মিডিয়া কনফারেন্স রাখি কেন ঠিক আর সাহি ইলেকটোরাল রিপোর্টিং বাড়াই দিবল আছে। ইতিয়া পুরা খবর, প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী বা ইন্ডিয়া সবচেয়ে পহলা হাইড্রোজেন পাওয়ার্ড ট্রেন তো জেন্ট আর সোনিপাত মাজতে জেন্ট রেলওয়ে স্টেশন হরিয়ানাতে আজি শুরু করে দিয়ে সাফা আর সাস্টেনেবল মোবিলিটি চলাবলে একটা দরকার কদম উঠাই দিছে। মানু জুমা থাকিয়াখানগতি কথা করে শ্রী মোদী বা কৈছে, যাবার সাল সময় দি ইন্ডিয়ান রেলওয়েস দি বেশি ডর বদলি খান হয়েছে আর আজি এইটোরা নতুন হাইড্রোজেন পাওয়ার্ড ট্রেন লগতে টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি টেকনোলজিতে একটা ডর কদম উঠাই দিছে।
1: আজ ভারতীয় রেল নে ভি 21ভি সদী কি ইস টেকনোলজি মে এক বড়া স্টেপ লিয়া হ্যায়। আজ জিন্দ সে সোনিপত কে বীচ হাইড্রোজেন ট্রেন চলি হ্যায়। আবি ইয়ে সফর 90 কিলোমিটার কা হ্যায়। হাম ইস পর রিসার্চ করতে রহেঙ্গে, লাগত কম কেসে হো ইসকা তরিকা ঢুঁড়তে রহেঙ্গে, এফিসিয়েন্সি কেসে বড়ে ইস পর কাম করতে রহেঙ্গে।
0: আফসারটি কোথা করে ইউনিয়ন রেলওয়েস মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব সবচেয়ে পালা হাইড্রোজেন পাওয়ার ট্রেন লাখো করিয়া দো ইন্ডিয়া লাগা টেকনোলজিক্যাল আগে বাড়াই যাতে একটা কামিয়াব হিসাব জানাইছে। তাইবার ট্রেন দো পুরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আর ডিজেল নহলে পেট্রোল কারণে দরকার নাই কইছে। ট্রেন তো ইন্ডিজিনাস টেকনোলজি চলাই কিনা বানাইছে আর দশটা কোচেস লগতে 2600 প্যাসেঞ্জার ক্যাপাসিটি থাকি আছে। অফসারি প্রধান মন্ত্রীরা দেশ কারণে 14,000 কোটি টাকা উপর কিছু প্রজেক্টস লগা ফাউন্ডেশন পাথর বহাই কিনা ডেডিকেট করে দিছে। কমিশনার অফ পুলিশ ডিমাপুর বা কোপানোলা জুমুকটিমাদি জুলাই 13 তারিখ সাসপেক্টেড আইইডি ফটাই দিয়াদি ইনভেস্টিগেশন

0: ইনভেস্টিগেশন জরিয়া বিশ্বাস করে জানকারি দিয়া খান কারণে 50,000 নগদ ইনাম দিবলে জানাই দিছে। একটা পাবলিক নোটিস হিসাব দি পুলিশ বা ইনভেস্টিগেশন জারি যাই কেনা প্লানিং করিয়া সাত দিয়া হামলা করিয়া নহলে ঘটনা দি এসেস করিয়া সব পেহচান করে ধরবলে আছে। রিওয়ার্ডটো বিয়া কাম করিয়া তাইখান লগতে সাত দিয়া কান এক্সপ্লোসিভ হাতিয়ার নহলে কেস লগত জড়িয়া দোসর মেটেরিয়াল স্পা খান নহলে তাইখান লকাই রাখিয়া জাগা আর কেস টি সাপোর্ট নেটওয়ার্ক পেহচান করিয়া নহলে গ্রেফতার করবলে জানকারি দিয়া খান লগতে ইনাম দু দিবলে আছে। জানকারি থাকিয়া খান বা পুলিশ লগতে 7085055003 নহলে 7085055001 তে কন্টাক্ট করবলে অনুরোধ করেছে। জোন লাগা দুইটা ভি হোয়াটসঅ্যাপ টি পাবলে পারিব। পুলিশ পর জানকারি দিয়া মানুষ লাগা আইডেন্টিটিটো কনফিডেন্সিয়াল রাখি বলে বিশ্বাস জানাইছে আর আনজান মানুষ লাগা জানকারি ভি স্বীকার করে আছে। পুলিশ পর মানুষখান লগতে সুবিধা সাবধান থাকি বলে আর এটা ইনভেস্টিগেশন জারি থাকিয়া দে ল এনফোর্সমেন্ট এজেন্সিস লগতে মিল মিলাপ দি বলে অনুরোধ করেছে। এডভাইজার ফর স্কুল এডুকেশন ডক্টর কেকরি ললি হিউমিরা মজবুত ইনস্টিটিউশনাল মাদাত আর নাগা ভাষা যতন করে বানাই দিবলে একাডেমিক রেকগনাইশন দিবলে কারণে দরকার জানাই কিনা ভাষাটো আইডেন্টিটি আর কালচারেল জুড়ে রাখি বলে সবচেয়ে দরকার আছে কৈছে। এসোসিয়েশন অফ নাগাল্যান্ড লিটারেচার বোর্ডস লাগা জেনারেল সেশন কাম জেনারেল বডি মিটিং কহিমাদি কথা করে তারপর কৈছে ইন্ডিজিনাস ভাষা কোয়া মানুখান স্কলার্স আর কমিউনিটি অর্গানাইজেশনস লাগা মেহনত ইকলাবরা ইন্ডিজিনাস ভাষা খান বাড়াই দিবলে পারিব। ডক্টর হিউমিবরা কৈছে যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টরা প্রাইমারি টিচার্স খান নিজের ভাষা কোয়া জায়গা খান দি পঠাই কিনা আর্লি স্টেজ পরা মাদার টাং শিকাই দিবলে রাখি আছে। কিন্তু তাইবরা কৈছে যে বেশি ট্রাইবেল ভাষা দিয়ে রিকগনাইজ একাডেমিক কোয়ালিফিকেশনস না থাকিবরা সরকার বা ল্যাঙ্গুয়েজ টিচার্স ভর্তি করি বলে না পারি কিনা থাকি আছে। তাইবা ইন্ডিজিনাস ভাষা দিয়ে আন্ডার গ্রাজুয়েট আর পোস্ট গ্রাজুয়েট কোর্সেস লগতে স্ট্যান্ডার্ডাইজেশন রিসার্চ আর ইনস্টিটিউশনাল মাদাত কারণে দরকার জানাই কিনা লম্বা সময় তাক উন্নতি দিবলে কয়েছে। তাইবা লিটারেচার বোর্ডস লগতে সেমিনার পাবলিকেশন ডিকশনারিজ আর ট্রান্সলেশনস খান বাড়াই দিব অনুরোধ করেছে।
1: Without your identity, you are nothing, nobody. So I think the language we speak, I think that zeal, the need to foster that or promote that comes from you.
0: এডভাইজার বা কৈছে কি স্টেট কারিকুলাম ফ্রেমওয়ার্কটো এতিয়া তৈয়ার করে কিনা ইংরাজী লগতে ট্রাইবেল ভাষাটো দরকার হিসাবে বাড়াই দিবলে কাম জারি আছে। আকাশবাণী কহিমার পর আপনি খান লগতে খবর আনি দি আছে। তাজা খবর আনব কারণে আমি খান লগা এক স্যান্ডেলস AIR নিউজ সেলার্স আর AIR আন্ডারস্কোর কহিমা দি ফলো করবি। আপনি খান বা ইটু খবর দো নিউজ অন ইয়ার অ্যাপ আর ইউটিউব চ্যানেল AIR নিউজ কহিমার পর শুনবলে পাব। ওয়েলকাম ব্যাক। আপনি খান সাম লগা খবর শুনি আছে। মিডিয়ার লগতে মিলাই কিনা সাহি আর জিমিদার থাকিয়া ইলেকশন রিপোর্টিং তাকত করে বাড়াই দিবল কারণে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ECI পর আজি অল ইন্ডিয়া মিডিয়া কনফারেন্স 2026 ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি আর ইলেকশন ম্যানেজমেন্টটি নাই দিল্লিতে জয়গা করেছে। প্রোগ্রামটির কথা করে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানীশ কুমার বা কৈছে ইন্ডিয়াতে সব ইলেকশন কনস্টিটিউশন ইলেকট্রেল লস আর ECI লগা ইনস্ট্রাকশন হিসাবে কারাবর কন্ডাক্ট করে কিনা খোলা আর সাফাটো ইলেকট্রেল কাম লাগা সবচেয়ে দরকার হিসাবে রাখিয়া জানাইছে। কমিশন লাগা কাম দিয়ে খোলা আর সাফাটো টেকনোলজি চলাই কিনা রাখিয়া জানাই কিনা শ্রী কুমার বা কৈছে কি NCINAT এপ্লিকেশনটো এইটো সাল জানুয়ারিতে লাভ করে কিনা 11.5 crore ডাউনলোডস পার করে কিনা ইলেকশন জুড়ে জানকারী খান মানুষখান লগতে দিব রাখি আছে। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অফ ইলেকট্রেল রোলস দিয়ে CSE পরা কৈছে এক্সারসাইজ পর আবসেন্ট হওয়া দোসরাদি বদলি করে যা মরি যা ডুপ্লিকেট আর ফরেন ইলেক্টর্স লাগা ইন্ট্রিজ খান হাতাই দিব জানাই কিনা ইলেকট্রেল রোলস তো মজবুত ডকুমেন্ট হিসাবে রাখি কিনা ঠিক আর সাহি লগতে হতাই আপডেট করে রাখিয়া জানাইছে। কনফারেন্সটি 300 upper media professionals can sub 36 days are Union territories by Jokle say Nagalandra at the media personals can Dango media organizations pra are CEO officials pra Baklo say event pra Baklo Halogote elections govern Korea legal framework Balpa Samchaikina electoral roll revision polling are counting like a live demonstrations can Raki say. Chakruma Public Organization CPO pra ekta peace rally to itya Mawa Bosti issue aro bishito traditional mati malik laka acknowledge na Korea aro mamla di sarkar pra action na lua por aji new Mitsifima Bosti di rakise CPO pra ekta memorandum to Chief Secretary Nagaland lokoti likhi kina ADC Mitsifima lokot jama di se Itobra, Atta Mangdiati, Mova Village Council by Administrative Orders Namania Laka Review Korepoli, Aro Aki Laka Sorkar Order Hisabi Chakruma Manu, Aro Tsima Bosti Laka Traditional Land Ownership Behijan Nakuria Karni, Mova Bosti Di, Mova Bosti Do, De Recognition Korepoli, Mangi Se.
2: Immediately review the status of the Mawa Village Council for its repeated violations of administrative orders. The law enforcing agencies must ensure that the protection provided by the state does not become a tool for the suppression of indigenous customary rights. Immediate derecognition of Mawa Village since it has not been acknowledging, recognizing the traditional land ownership of Chakruma Village, Chakruma Village as decreed by the then ADC Paren in 1981.
0: Leaders can Zeliangrong, Zimi Arupomai communities Prabhi, Manojamathakya Lokoti Kutakure, CPO Lokoti Satya Janai Se. Deputy Commissioner Sperin Aruchumukati Marba, Jaloki Valley Aro, Zeladoma, Tolazoma area de African swine fever laga cases report Nakura confirm Korea Pasut, Gauri Morabuli Aro transportation of Mana Rakyado Hatai Se. Kindo authorities ba ahitakya samay bimar na hobo karni avastadi sairaki boli janaise aro mosam khobori India Meteorological Department ba Nagaland pura de sapta seis tak prokhondokoti tufan aro lightning to bishi jagadi hobli koise state laka kono ba jagadi bhari prokhondo ido mahina 23 tak hobli ase khobor sesti headlines dubara janai ase Pratan Mandri Narendra Modi ba India laka sabse pahla hydrogen train do Jaint Haryana di shuru kare dise. Police ba Chumukutima IED phutiya investigation de jankari karone nukut inam di boli janai dise. Advisor Dr. K. Krihomi ba Naga bhasha jotam kori barhai di boli masput madad karone janai si aro election commission ba all India media conference rakhi kena thik aro sahi electoral reporting barhai di boli ase. আৰু ইটো লগত আজি সামনাগা খবৰ ইমান ডিছেছ কৰি আছে হুনি থাকিবি আহিয়া কালি ফুজৰ 7:25 মিনিটত নাগামিজ খবৰ আনি দিবলৈ আছে
3: Get tested for HIV and syphilis within the first 3 months of your pregnancy.
4: A pregnant HIV woman can prevent the transmission of HIV and congenital syphilis to her baby.
3: If you are tested positive, you can avail treatment that may save your baby from getting the infections.
4: HIV testing can be availed free of cost in the government hospitals across the state.
3: This information is brought to you by Nagaland State AIDS Control Society.

তেরে পেনা জিন্দগি সে কবি এদুকি প্লেক রেডিও কানে কুশি বা ইয়াতে আমি খান লাগা রেগুলার লিসনার দুর্গেশ নাকানপুরি আর রাধেশ্যাম নাকানপুরি জানাই দিয়েছে থ্যাংক ইউ সো মাচ দুর্গেশ অ্যান্ড রাধেশ্যাম গুড টু নো ইউ আর স্টিল টিউনিং ইন জন্দ্র ডিমং সারিয়া জানকার্পি আংলং প্রাবি আজ লাগা প্লে লিস্ট শুনি কিনা এনজয় করে আসবেন লিখি দিয়েছে থ্যাংক ইউ সো মাচ চন্দ্র ডিমং অল দিস গোল্ড কুই কিনা সুগ্রিয়া দিলসে কুই কিনা দুর্গেশ রেদিশ্যাম বন্দনা ভাবনা বিন্দু গুল্লু কুসুমবাই বাবু দিব্যান সুরজ কুমার দক্সে সুরজ ভমা ঋষভ খানাক ভাবনা ভমা প্রেমলাল ভমা নিকেশ হর্ষিতা আর মপ্তাপাই ভমা তাই সব লিখে না পতাই দিয়েছে থ্যাংক ইউ সো মাচ লম্বুদার রেডিও

জয় মাতা দি রেডিও লিসনার্স গ্রুপ প্রভিকা নিকা ইন্ডিয়া কোনা লিখি দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ সুর রেডিও লিসনার্স গ্রুপ প্রভিকা নিকা ইন্ডিয়া কোয়াশন লিখি দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ সপাস রেঙ্গে রেডিও লিসনার্স গ্রুপ। ওয়াও, আমি খেল লাগা বেশি রেডিও লিসনার্স গ্রুপ কান থাকি আছে, আপনি কান সবকে বেশি খুশি বা জানাই দিয়েছে। দুর্গেশ প্রাণ নেক্সট গীত হইলে তাই লাগা ফাদার রেডিশাম নাকানপুরি আর বন্ধানা নাকানপুরি দুর্গেশ নাকানপুরি কে ডেডিকেট করে দিবি কিনা লিখি দিয়েছে, মই ডেডিকেট করে দিয়া হব। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি কানি আর নেক্সট গীত শুনি হব একটা পরিচয় ফিল্মরা লতা মঙ্গেশকর আর ভূপেন্দ্র অবস্থায়। মিউজিক দিছে অর্দীপ পারমান, লিরিক্স খুলজার, শুনি কিনা এনজয় করবি। এটি একটা লতা মঙ্গেশকরকে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গার পালা একটা ক্লাসিক থাকি আছে, অনেক কিনা এনজয় করবি।

এতে আমি খালনাগার লিসনার দুর্গেশ নাগান পরিবার করেছে আজকে বেস্ট প্রোগ্রাম কে লিয়ে শুক্রিয়া দিলছে কুইনা লিখি দিয়েছে থ্যাংক ইউ সো মাচ দুর্গেশ জি আর ইয়াতে এফ এম ট্রাক ওয়ান ফ্যামিলি ডি টি এইচ এফ এম রেডিও লিসনার্স গ্রুপ গ্রাম জসওয়াদি প্রাবি কানা হনি কিনা এনজয় করেছেন লিখি দিয়েছে থ্যাংক ইউ সো মাচ মাই ডি ফ্রেন্ডস এভরি জার্নি ইন আওয়ার লাইফ হ্যাজ ইটস ক্রস রোডস আমিকান সবই জানিয়েছে অ্যান্ড মিউজিক অফেন বিকামস আওয়ার কম্প্যানিয়ন থ্রু দ্যাম আমিকানি একটা আন্থি ফিল্মার বি লতা মঙ্গেশকর আর কিশোর কুমার অবস্থে গীত শুনি হব মিউজিক দিছে আর্ট ডিপার্টমেন্ট লিরিক্স কুলজার লেটস কন্টিনিউ উইথ অনাদার আনফরগেটেবল মেলোডিজ

আমি খালা গেলে শুনার নিমাতি বয় আর নিমাতি গার্ল ব্রাপি কেন শুনি কেন এনজয় করে আসবো লিখে দিয়ে আছে আই এম ডুইং অ্যাবসলুটলি গুড আই হোপ ইউ আর অলসো ডুইং গ্রেট থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং দ্যাট আর ইয়াতে আমি কানে লাস্ট গীত শুনি কেন এই প্রোগ্রাম শেষ করে দিয়াব একটা রিফ্লেক্টিভ মেলোডি হুইচ এনকারেজেস আস টু চেরিশ এভরি পাসিং মোমেন্ট ইটস টাইমলেস মেসেজ কন্টিনিউস টু রিসোনেট উইথ লিসনার্স অফ অল এজেস শুনি কেনা এনজয় করবি কোল মাল ফিল্ম কিশোর কুমার অবস্থে মিউজিক দিছে আরদীপ বর্মন লিরিক্স খুলজাৰ